0: শ্রোতা বন্ধু মা অম্বিকাঙ্কর তত্ত্ব আণী আপনার পাখে পৌঁছবার প্রয়াস করেছিল আকাশবাণী বারিপদা তরফর মু রাজেশ কুমার দাস আ মো সহ
1: ভারতী টুডু।

শ্রোতা বন্ধু, এতবে যাই আপনার কার্যক্রম শুনে আকাশবাণী কটক কেন্দ্র আকাশবাণী জয়পুর সময় দিন 2:45 শুণত। আজ সন্ধ্যা অধিবেশনরে প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কের সূচনা রকিছি। অপরাহ্ন 5টায় প্রচার করবু যুববাণী কার্যক্রম। এতে শুণবে আজর অতিথি, চিঠিপত্র, নিযুক্তি সূচনা, শেষে শুণবে জাণিবা কথা। অপরাহ্ন 5:30 প্রচার করবু লাইভ ফোন ইন কার্যক্রম রেডিও কে পাচারু। হিন্দি কথাচিত্র গীত প্রচার করবু সন্ধ্যা 6:10 এবং রাতে 9:30। শ্রীমদ ভাগবত শুণবে সন্ধ্যা 6:20। হিন্দি ভজন প্রচার করবু সন্ধ্যা 6:30। সন্ধ্যা 6:55 জনজীবন সম্বাদ এবং রাতে 7:25 জেলা হালচাল ক্রমে শুণবে কেন্দুঝর জেলা সম্পর্কের। রিলে করে প্রচার করবু আকাশবাণী কটক কেন্দ্র। ওড়িয়া কথাচিত্র গীত শুণবে রাতে 7টায় এবং রাতে 8টায়। কিষাণবাণী কার্যক্রম শুণবে রাতে 7:30। রিলে করে প্রচার করবু আকাশবাণী কটক কেন্দ্র। রাতে 8:15 প্রচার করবু সম্পর্ক সেতু কার্যক্রম। রাতে 10টায় শুণবে আপনার অনুরোধে ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম। রাতে 10:30 প্রচার করবু শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রম। শিল্পী পণ্ডিত সিআর ব্যাস। এলা আজর সন্ধ্যা অধিবেশনরে প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কের কিছু সূচনা। আকাশবাণী জয়পুর সময় দিন 2:47 এইটি শেষ করুছু আজর প্রাতঃ অধিবেশন। শ্রোতাকু কহি রকুছু বর্তমান ঠার অপরাহ্ন 5টা যায় এফএম র 103.6 MHz আপনার শুনেপারে মুম্বাই বিবিধ ভারতের কার্যক্রম। অপরাহ্ন 5টায় আরম্ভ করবু আমার সন্ধ্যা অধিবেশন। সেতবে যায় বিদায় দিয়ন্তু।

0: কে বলবে, সে কোনটি ইতি ছিলা কি সিতি ছিলা, এবার ছিলা সেবার ছিলা, গালকে ধরলা চকলেট দেলা কি বিস্কুট দেলা কোনটা করি, সেটা কলা, সেটা মিছে গোটে
1: অপরাধ হয়,
0: অপরাধ নাকি? ইলে বাবু এরা এ সমান জিনিস হওয়া বলবে, গোটে পিলা সান পিলা গোটে কে টকি চাড়ি করে পিলা কে,
1: হ্যাঁ সেইথিরে বি সেই সমধারা হি লাগু হব,
0: সেইটি কইলা যে গোটে টকি গাদাই সিয়াতে তা ফট কাড়বাটা মিছে গোটে গোটে অপরাধ, সে পিলা যদি সেটা গাদাই
1: পিলা কু মানে তাকু নগ্ন করিবা, তার ভিডিও করিবা বা তাকু অপ্রাকৃতিক যৌন প্রক্রিয়া করিবা পাই বাধ্য করিবা, তা সেই সবুকু নিশ্চিত ভাবে পক্ষ একটরে সে লাগু,
0: সেটা মনে হচ্ছে লাগু ইস্যু লাগু কথা নেই, এলে 18 বরস তার তলে মাত্র এই ব্যাপার আছে, সে পিলা হোক কি টকি হোক, এলে এই জন আমার জন্য অপরাধ মন কলাইনি বাবু, এ ভিতরে তাকে কে সুরক্ষা দিয়ে এসেছি সে পিলা টকি মন
1: পিলা টকি
0: বাবা মা কি নলে আমি বড় লোক কি নলে গাঁর লোক কি কে মিশে আমি সুরক্ষা দিয়ে পারবি, এলে কথাবার্তা হোক ফোন উঠাই দিও তার, হ্যালো রেডিও কে পচারু,
2: হ্যালো
0: হ্যালো
3: হ্যালো
0: হ্যাঁ
3: হ্যালো
0: হ্যাঁ কে কইলা আসলি কোন দিন কইলা আসলি জোয়ার লাগো,
3: মু গীতাঞ্জলি মিশ্র ঘর নবরঙ্গপুর, মু লালু বাবু সাঙ্গে কথা বাগু চাহুছি,
0: হ্যাঁ হে দে বসলা তো কথা বলে না
2: কথা বা
3: দিন
0: বস বসলা তো কথা বা
1: তুমি পচারন তো পচারন তো
3: পক্ত মামলারে যে পীড়িত শিশুর পরিবার পাখে যদি অখিলঙ্গ ফিস দেওয়া পাই পয়সা নথিব তো সেমানঙ্গ পাই মামলার আইনগত প্রক্রিয়া কিংবা ন্যায় পাইবার কোনো সমস্যা হুয়ে কি?
1: না না সেটা নাই, সেথিপাই কোন অছি সেমানে ডিএলএসএ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি বা টিএলএসএ তালুক লিগাল সার্ভিস অথরিটি কু দরখাস্তটে এপ্লাই করিবে, বিনা পয়সারে সেমানঙ্ক পাই অভিজ্ঞ উকিল নিশ্চিত ভাবে যোগাই দেবে, সেতিরে ন্যায়িক ন্যায়িক প্রক্রিয়ায় সে বিধি ব্যবস্থা আছে, সেতিপে পয়সা পক্সো অ্যাক্ট পাই পয়সা বাধক নহে,
0: শুনলাস দিদি
3: যাহা পাখে পয়সা নেই সেমানে তো অকিলঙ্গ পাখু আসবা আর কোনসি
1: কিছু
3: তো সেরে বুদ্ধি পাই মানে সেমানে কোনঠা বদ করন
1: পক্সো অ্যাক্ট ইয়ে পাই কোনসি অকিল পাখু জিবার আবশ্যক নাই, আপনক পাখরে 112 রে আপন যদি অর্জেন্ট ডায়াল করে দেবে আপনক পাখরে পুলিশ প্রশাসন পৌঁছি যিব, যদি পুলিশ পৌঁছুনি আপন জেলার এসপি কি বা উপরিস্থ হাকিম কু জনাই পারিবে,
0: এলে সেটা সঙ্গে সঙ্গে তার
1: হ্যাঁ
3: লোক সে বিষয়ে অভিজ্ঞ আছন্তি
1: আও আগে
3: লোক সে বিষয়ে অভিজ্ঞ আছন্তি
0: লোক জানবা কে লাগছি সেটা বলে আমি লোক কে
3: মানে জানি তো না হাঁদি যে কোন করিবে সে মানে
0: লোক জানবা লাগছে যে আমার জন আইন প্রাধিকরণ সেবা জন আছে মাসকে মাস জন্য কেপ মন কলাইনি সে ভিতরে সে মন চিনাপ করাইবার আছে যে এনতি এনতি ব্যবস্থা আছে আমি ডাবু ন লাগতে মিশা ওকিল আমাকে মিলছি সরকার দিছি বলে
3: হ্যাঁ জনাইবা
0: দরকার, হ্যাঁ এলে দিদি তোর উত্তর পাইলাস তুমি, হ্যাঁ এনতি ফোন করতে না গাঁ গলি ভিতরে এ জিনিস হলানি কাই লোক না জানলানি না আমাকে ডাবু কোনটি টানবো কাইটা করবো কেমতি অকিল লগে যাবো অকিল কে তো ডাবু দেওয়ার আছে বলি আমার ভিতরে ডোর আছে সে ডোর আরে দরকার
2: মোর কাতা খাটা বলে বাবু এবে তো এই পুষ্প আমার আইন লগে যখন ধারা মনে আছে সেই বিষয়ে যখন পিলা টুকি মন তাকে দেখলানি ইয়ে তাকে দেখলানি আমার বাবা মা মন পিলা টুকি মনে কেন্তার সচেতন করবার আছে সেটা কোনে কই দিয়াস,
1: প্রথম কথা হলো এমতি কোনসি ঘটনা ঘটলে পিলাঙ্কু দোষ দিওন্তু না, সে বালক হোক কি বালিকা হোক পিলাঙ্কু দোষ দিওন্তু না ডরান্তু না সেই জায়গা কাইকি গলু বলে পিলাঙ্কু সাহসী করান্তু এবং এই ঘটনা পিলাঙ্কু অপরাধী করন্তু না, যে অপরাধী তার বিরুদ্ধে লাগন্তু নিজ পিলাঙ্কু অপরাধী করিবার মানসিকতা ত্যাগ করন্তু আর সাঙ্গে সাঙ্গে অপরাধকু ঘণ্ট ঘোড়ান্তু না সমাজরে বদনাম হবে কি ইয়ে হবে বলি,
0: ঠিক কথা আমি কোনটা যদি গড় ভুলে গেলানি বলে সে পিলাকে গালা গলুন তুই কাই বেশি গা যাইলো তুই কাই বেশি সিটি নো যা সিটি আমি জীবার নাই বলি গড় জাম জনাম পিলাকে তুমি কইলা পরে আমি লাগলো নাকি তাকে তার মুন্ড উপরে আমি
1: জনাকু দোষী করন্তু না
0: দোষী করলো নি সেটাকে সে ডরি গেল আর কাইটা হইতে মিশা সে আর আমাকে ন কইনি, এলে তুমি কইবা কথা বাবু জনটা আলে মিশা সে আমাকে কইবা খা লাগছে সে পিলা নাকি
1: পিলা কইলা সাঙ্গে সাঙ্গে তাকু কুহন্তু আমি তা সাঙ্গে অছু বলি প্যারেন্টস মানে পরিবার মুখ্য কুহন্তু এবং

0: থানাকে নিশ্চয় এতলা দিও এতে মোটে মানে কুণ্ঠাবোধ করতু না সমাজের বদনাম হয়ে সমাজের ইয়ে হয়ে যাবু সমাজ আলরে নিজ পিলাঙ্কর মানসিকতা এবং ভবিষ্যৎকে নষ্ট করতু
1: কথা বাবু এবে আমি সমাজকে কাই বলছি লাগ লাগছি বলে আমি যদি সে কথা বারণ করবু বলে সেটা দিনকে দিন সে লোক আর অধিক দিনকে দিন বাড়াইতে চাইছি
0: নিশ্চিত
1: আজ আমার পিলা কেলা খালি আরগড় পিলা কেছে আরগড় পিলা কেছে এমনি চাল রয়েছে সেটা
0: ঠিক কথা
1: সেটা আমি তোমার ঠিক কথা কইরা হব সেটা পরে আমার ভাই বোন মনকে আমি অনুরোধ করু শুরু বলি যে যদি আমার পিলা যদি সেমতি কাটা বলে কইলানি আমাকে আসি করে ঘরে না মোকে এমতি লাগে সেমতি লাগে মোক খড়ে।

0: তো জানা যায় এলা আছে সেজন পাতার লাই যে সে 18 বর্ষ কম টকে যদি বিবাহ করবে বাবা মা বলে বাবা মাকে কাই সজা আছে কি
1: সজা আছে নিশ্চিত ভাবে যে মানে নিজের নাবালক পুয় নাবালিকা ঝিউকু বিবাহ করিবা আইন বিরুদ্ধ অটে এবং সেমানকু দরকার আবশ্যক স্থলে যেহেতু নাবালক নাবালিকাঙ্কু বিবাহ করিবারে সাহায্য করুচন্তি তাঙ্কু বি এটা গোট রকমের আইন বিরুদ্ধ নিশ্চয় কাম বিরুদ্ধ কেস
2: ধন্যবাদ
3: নমস্কার
0: লালু বাবু কে জবর জবর ধন্যবাদ লাগো কি তাকর সময় দিয়ে করে আমার বৈঠক থানে আসি বসলাই এদিকে লোক খাতা বার্তা শুনলাই জন জন যাকে যাকে জন জনটা লড়া সে খাতা মান মিশা সেমন কইলাই আমার চার লোক শুনলাই ভাই বোন মন শুনত বান্ধা বান্ধি মন শুনত জানত যে পোস্কো পক্ষ আইন বলে কাইটা কেনটা ন করবার কেনটা করবার কাইটা করবার সব জিনিস জানত সে আইন বিষয় জানলে একা খনে আমি সচেতন করে আমার সমাজ বিষয়ে ডোল দিচ্ছে আর
2: সব জিনিস বুঝাই দিলে
0: জোর জোর জোহার লাগো
1: সমস্ত নমস্কার জোহার
0: আমার সূর্য সাহু মিশা জোর ধন্যবাদ লাগো আমার ফোন করিলে সেমন খন্ড জোর ধন্যবাদ তোকে পুনি খন্ড ধন্যবাদ লাগো তুই মিশা মোর সময় চেবার চেবার চেবার
2: তোকে মিশা ধন্যবাদ লাগো তুই মিশা চেবার চেবার হলো নাকি নাই
0: লাগছে একা সব জোহার করে
2: জোয়ার লাগো ভাই মন এমতি একা আমার কার্যক্রম দিনকে শুনতে রা আর সারদা আইতে রা।

শ্রোতাবন্ধু নমস্কার, শুভেচ্ছা জানি আরম্ভ করুছু আকাশবাণী কৃষি শিক্ষা কার্যক্রম। শ্রোতাবন্ধু, আজ অক্টোবর মাস 4 তারিখ আমি পালন করুছু ওয়ার্ল্ড আনিমাল ডে বা বিশ্ব পশু দিবস। তাসহ অক্টোবর 2 তারিখ রু 8 তারিখ পর্যন্ত বন্যপ্রাণী সপ্তাহ, পশুপক্ষী মানক কল্যাণ করিবা এহার মূল লক্ষ্য। মানিষ সমাজ সহ পশুপক্ষী মানক সহাবস্থান বহু পুরাতন প্রথা, যাহা জীবজগত পাইঁ অপরিহার্য। আমার পরিবেশ জীবজগত পাইঁ যেমিতি কর্তব্য রয়েছে, যেমিতি আমি তার যত্ন নেউছু, পশুপক্ষী মানকর কর্তব্য এ জীবজগত পাইঁ রয়েছে এবং করুছন্তি মধ্যে, তাহা প্রাকৃতিক ভাবে আম অলক্ষ্যরে হয়ে চালিছি। জঙ্গল কিংবা জঙ্গল বাহারে রহুথিবা বহু পশুপক্ষী

0: শ্রোতা বন্ধু, গত মাস 27 তারিখ কৃষি শিক্ষার বিষয় লা উৎপাদিত মকার প্রক্রিয়াকরণ বিশেষজ্ঞ লে বিজয়লক্ষ্মী রাউত মহাশয় পচার প্রশ্নর সঠিক উত্তর কৌন জাঁনি রাখত।
1: প্রথম প্রশ্ন লা ওড়শার কি সময় মকা চাষ করা যাই উত্তরটি হল গঙ্গা 11, তোকান 103, তোকান 107, বিজয়া গঙ্গা 5, কলিঙ্গরাজ শঙ্কর কিসম আউ ভিএনআর 4226। আমার দ্বিতীয় প্রশ্নটি লা ওড়শার কেউ জেলায় বহুল পরিমাণে মকা চাষ করা যায়, উত্তরটি হল নবরঙ্গপুর, কোরাপুট, কলাহান্ডি এবং বলাঙ্গীর। তৃতীয় প্রশ্নটি লা মকার প্রক্রিয়াকরণ করে কেউ পদার্থ প্রস্তুতি হয়ে থাকে, ইয়ার উত্তর হয়েছে মকার আমি মকা চুনা কিংবা কর্নফ্লোর, পপকর্ন, কর্নফ্লেক্স, পিঠা ও রুটি তৈরি হয়ে থাকে, বেকারি আইটমস যেমতি আমার বিস্কিট, কেক ও স্নাক্স, মকা দানর পশু পক্ষী মাছ পাইঁ সস্তা ও পৌষ্টিক আহার তৈরি হয়ে থাকে, মকার সাইলেজ প্রস্তুত করে ক্ষীর দেওয়া গাই মানুষ দিয়া যাই খাদ্য হিসাবে, আর শিল্প পদার্থের মধ্যে ব্যবহার করা যাই যেমতি আমার মকা স্টার্চ যেটা কি আমার বস্ত্র, কাগজ, ঔষধ, বেকারি প্রোডক্ট উপরে লাগি থাকে, আউ আমার আলকোহল ও ইথানল মধ্যে হয়ে থাকে।
0: এ সপ্তাহে যে চিঠি আমার হস্তগত হয়েছে।